বৈরি ইস্তু বেলামা গলম দিন গলম বর্ষা লাগন লাগছিল সামান রাখনি ঠাউই ভয় না অক্ষার নমানি কিনা এক দুই দিন খোটা হারিব কেউ হয়